ওরাটা ওয়াশারিফু ভিতর সালিমু ওরে কি আঠু ওরা কালা উহানা ওয়াটি টিমিহানি ও অনেলা ভাই ওখাথে মুখে না মুন্নি ওয়ে হা মুঠু এটাকা মুনাঞ্জি হেরা ওয়েরা আয়ারি ওরা কালে সি সালে না রে আঞ্চি পালে ওঠু ওরা কালা মুনি ও না ওরা কালা ফাঞ্জে তুমি যায় আয়ারি ওয়েনে না মামায়া ইয়ারে ওলি কানেনে ইয়ারো লোকেনে আকিনা কুমাহা ওরেটা ওয়া খুমেলেনলে আকিনা কুমাহা ওয়ে হা সারা তিয়া কুশিরিং হে মাখালে লোয়া ওয়ানি ও না বাহি কুয়েনে আলা yo chela kani weta te va hender la nyuwa no mnisho na wera mo malela wi hela na ka wathya na khala ka wathanya athwene yawo onyo hola sharif vitor salimu muhina mansipo na wera na humwani nano iwara thanu minutu miloko mili ni mitanna mili.